0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ়।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য যে টিনাদ সিমেন্ট উপরে।

শ্রোতা বন্ধু, আপনার অঞ্চলের অনুষ্ঠিত হওয়া সামাজিক, সাংস্কৃতিক, ধার্মিক কার্যক্রম এবং সাহিত্য অনুষ্ঠান সম্পর্কের সূচনা আপনার এই কার্যক্রম প্রভাত পরিক্রমার। আমার ঠিকানা হচ্ছে প্রভাত পরিক্রমা কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী কটক, পিন 7531001।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল।
3: ରାଗମଞ୍ଜରୀରେ ଶିଳ୍ପୀ ସୌମ୍ୟାଶ୍ରୀ ରଥ ପରବର୍ତ୍ତୀ ରାଗ ଉପରେ ଆଧାରିତ ଗୀତ ଗାଇଛନ୍ତି ଦେବଦାସ ଛୋଟରାୟଙ୍କ ରଚନାରୁ।

শ্রোতা বন্ধু, গতকালি আম অতীত যাহা থিলা আজি আউ নাহি তাহা। যুয়াড়ে আপন চাহিবে কংক্রিটির রাস্তা, উচ্চ উচ্চ অট্টালিকা, শিল্প কারখানা, মাটি আজি মার্বল তলে। তেমনি শ্রোতা বন্ধু, মনে পড়ে এমিতি কথাটিয়ে, পরিকল্পনাটিয়ে, ভাবনাটিয়ে। এমিতি সময় দিনে মাটি পজারিলা মেঘকু, তু বরসিবু বরসিবু হৌচু, হেলে বরসুনু কাহিঁকি? মেঘ কহিলা, কেউ গাঁ পাহাড় তল রাস্তা দিয়ে বরসিবার মোর সেটিকে আনন্দ থাকে, কিন্তু এ সহরে কংক্রিট রাস্তা পরে যৌঠি বরসিলে বি মাটি মু তাতে ছুঁই পারে না। মাটি কহিলা, মেঘ এথিপাই দোষ না তোর না মোর, সবু কথা তো এই মনীষ সমাজ পাইঁ।

0: আচ্ছা তোমার সঙ্গে রিপোর্ট দেখেলা, এইচআইভি টেস্ট হয়েছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কঠ দূরে রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানার থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
5: ভিডিও লাইক করিবা পাই টঙ্কা মিলিব, সো ইজি
6: হসিলা।
7: অডোনো লিংকস উপরে ক্লিক করন্তু নাহি, আরবিআই কহে
8: সচেতন হুন্তু সতর্ক রুহন্তু।
0: আচ্ছা তোমার সঙ্গে রিপোর্ট দেখেলা, এইচআইভি টেস্ট হয়েছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কঠ দূরে রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানার থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।

বলে দিয়ে। সে কেবে কিন্তু শ্রোতা বন্ধু কিছু কহে না, কিন্তু তা প্রতিদানরে আমি কোন তাকে এতিকি দেই পারিবানি। আসন্তু জঙ্গলটিয়ে সৃষ্টি নকলে নাই, নিজে রহুতিবা স্থানরে বগিচাটিয়ে তো তিয়ারি করি পারিবা। এই হাতরে সেই গছর মালি হই তার যত্ন নেই পারিবা, তাকু বড় হেবা পাই মু তো পাকে ছিড়া হইছি বলি তাকু তো কহি পারিবা। এই কথা সহ গীত গীতিকা আজ এদিকে উপস্থাপনার মুথিলে নলিনীকান্ত বিশ্বাস।

0: আরে অসুদেবী যে আপন হঠাৎ ফেরি আসলে যে কন টঙ্কা কেটা ফেরি দেওয়া পাই অদ্ভুত আপনক পরি স্বাভিমানী ঝিও মানে তো দুঃখ পাতি
1: মো পরি
0: নয় কন কন দরকার থলে এত বাট জর্নি করি আসবার মু কোন আপনক টঙ্কা মাগুথিলি আর যদি বা ফেরি দেবাটা জরুরি বলে ভাবিলে নিজে কষ্ট করে ন আসি মনি অর্ডার করে পঠাই দিয়েছিলে কন চলি না থা ছাড়ুন আসুন ভিতরকে আসুন হ্যাঁ ঘরে পৌঁছে চিঠি খন্ডে দিয়েছিলে বি মু বুঝি থাকি মো টঙ্কা মোটে বুড়ি যাবনি
1: আপনার ভাবুচান আপনার টঙ্কা ফেরবাকে মু আসছি
0: আউ তবে কোন কিছু অঘটন ঘটলা ঘরে ঝগড়া করে চালি আসছেন
1: না না সেমিতি কিছু হয়নি তবে অরুণিমার আকর্ষণ মতে এত শীঘ্র এটিকে টানি আনলা হসিলে যে
0: হসিনি পর পিলা পাই জনে অবিবাহিতা ঝিয়র আকর্ষণ কথাটা শুনি ভারি হস মারলা
1: পর আপনা ভেদভাবটা কেবল বিবাহিত স্ত্রী পুরুষ মানক পাখরু আরম্ভ আমা আখিরে সব পিলা সমান
0: মোর কিন্তু বিশ্বাস হউনি আচ্ছা সত কইলে এতে গুড়াই দিন বাহার রহিগলে বলি ঘরে কোন কিছু সমস্যা উপজিলা
1: না না সমস্যা কিছু নাই ঘরে বরং সমস্ত আপনাকে কৃতজ্ঞতা জনাইলে
0: তবে আপন এমিতি তরতরি চলি আসলে যে কিছু দিন বিশ্রাম নবা পরে আসলে চলন থা
1: ভাইর উপার্জনের ঘর চলছি তো সেটি অবিবাহিতা ভুণী গোটে বোঝ হওয়াটা উচিত নুহে সেইথিপাই
0: বুঝিলি আউ কিছু কহিবা দরকার নাই এই দেখুন সেতবে এইটি ঠিয়া হয়ে আমি কথাবার্তা করছে আসন্তু ভিতর আসুন
1: সত কহছি অম্বুজ বাবু অরুণিমাকে দেখিবা দিন মু তা মায়ারে পড়ি যাইছি আরে এ কোন ঘরটা তো বিলকুল শুনশান অরুর পাঠি শুভনি
0: সে নাই
1: কোয়াড়ে যাইছে
0: জনে বন্ধুক ঘরে ছাড়ি দিয়েছে সে যা চগলা হয়েছে না একা একা তাকে সম্ভাড়া সম্ভব নুহে
1: একা একা কাইকি অরুন্ধতী দিদি রেখা এমানে
0: অরুন্ধতী হসপিটাল রেখা তা সেবা

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: কম সময়ের অধিক ফায়দা, মাত্র গোটিয়ে ক্লিক রে বড়িয়া
4: অজনা লিঙ্কস উপরে ক্লিক করন্তু নাহি। আরবিআই কহে
5: সচেতন হুন্তু, সতর্ক রুহন্তু।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
6: कस्टमर केयर तरफ फोन आसीथिला, कहुथिले तमरा 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइजिबो, ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
7: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাহি। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আম গীতরে পরবর্তী শিল্পী সঙ্গীতা পণ্ডা, শিল্পী গাইছন্তি প্রফুল্ল কুমার ত্রিপাঠী রচনার।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरा 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइजिबो। ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
4: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।

0: অজানা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
2: 1970
3: শিল্পী সঙ্গীতা পণ্ডা গাইছেন প্রফুল্ল কুমার ত্রিপাঠী রচনার।

স্বজনবৃন্দ ধ্রুব কহিলে মা যেহেতু ধরাপক্ষের মো জন্ম হয়েছে দিনে না দিনে আমার মৃত্যু হব কাইকি এতিপাই ভাগবত লিখিছন্তি দেহরে।

0: ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: পরবর্তী সেমিস্টার আসছে, পঠাইছেন্তি প্রভাকর পাত্র, প্রমোদ পাত্র, রথ ভাই এবং সুদাম ভাই। আপনার চাইছেন্তি ধোকা আলবমরে অঞ্জলি মিশ্রঙ্কু শুনিয়া পাই। আপনার ঠিকানাটি হচ্ছে মহম্মদপুর বিলাহাট কটকরু। অঞ্জলি মিশ্রঙ্ক কণ্ঠরে গীতর অর্থটি এবে বর্ষা হেলে খালি দেহ ভিজে, এবে বর্ষা হেলে খালি দেহ ভিজে আউ মন ভিজে তোমরি স্মৃতিরে, পুনি রাতি হেলে লুহ আখি ভিজে আউ বাকি লুহ পিয়ে ওঠারে।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: সতরে আজি কেইটবা বর্ষার বুন্দা এ মাটি এ মনকু ওদা করে দেইগলা। আউ মন তলে কোহলুথিবার স্মৃতির নিয়ারে জানি জানি আউ টিকে ঘিও ঢালবি দেইগলা।

আসন্তকে তুমি পুনি থরে ভিজন্তে বর্ষারে সবুজ ঘাসর বলয়রে বেঙ্গর মিঠা গীতর তাড়ে তাড়ে আসন্তে কি তুমি মাপিচ কি কেবে বর্ষার তাপমাত্রা মো পাই বর্ষা বুদানটা গ্রীষ্মঠার বি উত্তপ্ত তুমি যেবে থাও মো হাত পাহান্তরে মো পাই বর্ষা বুদাটা বি উত্তপ্ত থরুটি আসনা খেলিবা বেঙ্গ বেঙ্গুলির খেল কাদুয়র লুতুপুতু হয়ে স্কুল বন্দ করি পুঁথরে ঝিঁবা সেই অভুলা স্মৃতির বেড়।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ঠিক সময়ের বুণন্তু আউ প্রচুর অমলর গ্যারেন্টি পাঁতু। চাষ বিষয়ে চাষী ঠার ভালো কি জানিছি বিহন ঠিক সময়ে বুণা যাই সারিছ?
4: মু ফসল বিষয়ে নুহে, এনপিএস সঞ্চয় বিষয়ে কউছি।
3: হে আজ্ঞা, ইয়ে এনপিএস সঞ্চয় কো?
4: এনপিএস সঞ্চয় হচ্ছে ভারত সরকারঙ্ক প্রাধিকরণ পিএফআরডিএ দ্বারা পরিচালিত এক পেনশন যোজনা, যেউথিরে মাত্র 250 টাকায় খাতা খুলি টাকা জমা করুথিলে আপনকর বৃদ্ধাবস্থায় মাসিক পেনশন মিলিব। আজি হি এনপিএস সঞ্চয়ে জমা করিবা আরম্ভ করন্তু, আর নিজ ভবিষ্যৎ সুরক্ষিত করন্তু। অধিক বিবরণী পাই নিকটস্থ জনসেবা কেন্দ্র কিংবা নিজ ব্যাংক সহিত যোগাযোগ করন্তু। এনপিএস সঞ্চয় সহিত ভবিষ্যৎ পাই প্রস্তুত রুহন্তু।
5: যুববাণী।

0: আরে এ তো কিছু কহুনি, ইয়ে পিসাচুণি নুহে তো, না না এটি বেশি সময় রহবাটা উচিত হবনি।
1: তুমি তুমি সব যেমতি মো পুয়ক মারিছ সেইমতি তুমি মানে পোক মাছি হি মরিব। অজু এ অজু অজু রে এ অজু অজু
2: তিলনানি, এ তিলনানি ঘরে অছু না নাই বা?
3: অছি লো সারা অছি, আসুনু আ মল্লা সেটি খুঁটটা পরি ছিড়া হয়েছু কণ বা, আসুনু
2: যাওছি লো নানি যাওছি।
3: এইটি পিড়া পকাই দৌছি ব, কইলু কইলু আজি কেমিতি এ নানি কথা তোর মনে পড়িগলা?
2: নাই মো নানি মনে পড়ে যে, হলে কণ করিবি কইলু, জঞ্জাল কণ ছাড়ুছি রাজা পাজি নিসাবকু গলে তো ফুরসত পাই চালি আসিলি।
3: আসিবু না, ঝুনুটা মোর টিউশন গলা পরে ঘরটা খালি খা খা লাগুছি, খালি যা টিভি দেখি দেখি বেড় যাউছি, তু আসিলে টিকে সুখ দুঃখ হুয়ান্তেনি।
4: তিলনানি তিলনানি
2: এ আমি বিশুনি না কণ?
4: তিলনানি তিলনানি পানি মধ্যে দেলু।
3: আরে বিশুনি কণ হল বাপা, তু এমিতি ধই সই হউছু কাকি?
4: সবু কথা কহুছি, আগে পানি পানি মধ্যে দে
3: সর অনেইছু কণ, আলে ঝট পানি কোসাটে নেইয়া। হে মা বসুন্ধরী কণ হেইছি মো ভাইর?
2: পানি নে বিশুনি। টিকে গড়ি পড় আপা, ভাল লাগিব।
4: নাই নানি মোর কিছু হয়নি।
3: আউ তু এমিতি?
4: বাবারে সিয়ে যে দৃশ্য, মোর তো পিলেই পানি হয়ে গলা।
2: মানে তুমি কণ দেখিল কি রে?
4: মশাণি পাখ কিয়া বুদা, তা মূলরে স্ত্রী লোকটা বাহুনি বাহুনি কান্দুছি।
1: মো পুয় তো মাছি কু ম কহিনি, গাঁর ভাল পাই সে তো কাম করুথিলা, আউ শেষরে শেষরে তুমি মানে তাকু মারি দেল, মো পুয় কু মারি দেল। হ্যাঁ তুমি মানে সমস্তে মিশি মো পুয় কু মারি দেইছ। অজু
0: তাকু যেতে যাহা পচারিলি কিছু উত্তর দেলানি।
2: তাপরে তু ডরি যাই এক নিঃশ্বাসে দৌড়িছু।
0: হ্যাঁ পরা
3: এই কথাকু এতে ডর?
0: মানে
2: সিয়ে পরা আমার সাইর সুবা বাইয়াণী,
3: ভারি ভালো লোক, আজি সিনা বাইয়াণী হয়েগলা।
2: এমিতি ভেন্ডা পুয়কু হরাইলে কৌ মার হৃদ সহিব কহিলু? দশ মাস দশ দিন গর্ভের ধরিছি, অন্ত ফাড়ি জন্ম দেইছি।
0: তম কথারু মু কিছু বুঝিপারুনি, সবু কথা মতো খোলিকি কহিল, তা পুয়কু কিয়ে মারিলা, সে কেমিতি বাইয়াণী হেলা?
3: গছ লগাইবা আউ পরিবেশকু রক্ষা করিবা, সত্যি যেমতি তা নিশা পালটি যাইথিলা। সবুদিন পরি সেদিন বি অজু বাহারি পড়িথিলা গছ লগাইবাকু।
5: বুঝিলু রাজু, মো মুন্ডকু আজি গোটে বুদ্ধি জুটিছি।
6: কণ কি রে, দীনবন্ধু বাড়ি আম্ব চোরি করিবা না পানি খিয়ারে চটেই বসাই মাছ মারিবা?
5: না না সে কথা নুহ।
6: আউ তাহলে কো কথা, কিন্দু আখিয়া নলরু পানি লই আনিবা?
5: দে তেরিকা তোর তাও কিছু নাই, খালি পানি লই আনিবা, মাছ ধরিবা, ফাঁস পকাইবা, কোঠি কম গোটে ফুটেই দেবা, এমিতি যেতে সব বাজে কথা।
6: মোর যদি সব বাজে কথা তু তাহলে কহুনু, তোর ভালো কথাটা কণ মু টিকে শুনে।
5: পোখরী সেপাখ খড়ি পড়িয়াটা কেবেঠু খোলা পড়িছি, মু ভাবুছি আমি সেটি গছ লগাইবা।
6: আরে হ্যাঁ তো ভারি ভালো কথা, তো বুদ্ধি কু মানিবাকু পড়িব সাঙ্গ। হো কহিলু কহিলু কোউ কোউ গছ লগাইবা?
5: লিম্ব, বৌল, বেল, আম্ব, পণস, জামু, এমিতি কেতে প্রকার গছ।
6: আউ আত গছ?
5: হ্যাঁ মতে তো আত খাইবাকু ভারি ভালো লাগে।
6: আউ সেইথিপাইঁ ফকির মৌ সাঙ্গ বাড়িরে পশি আত ছিণ্ডেই খাইলা বেলে তু ধরা পড়িতিলু।
5: আরে সে পিলাবেলার কথা তোর আজি যায় মনে আছে?

শুনন্তু কার্যক্রমের সূচনা প্রথমে শান্তি অধিবেশনর। গোস্বামী তুলসীদাস বিরচিত শ্রীরামচরিত মানসর পঞ্চশরীতম ভাগ প্রচার করব সন্ধ্যা ছটা দশ মিনিটে। আকাশবাণী কটক কেন্দ্র প্রস্তুত উজ্জ্বল আমাদেশ সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে। ওড়িয়া কথাচিত্র গীত শুনিবে রাতে সাতটা দুই মিনিটে। জেলা হালচাল শুনিবে যাজপুর জেলা সম্পর্কের রাতে সাতটা পঁচিশ মিনিটে। কৃষি সংসার রাতে সাতটা তিরিশ মিনিটে। হিন্দি কথাচিত্র গীত প্রচার করব রাতে আটটা দুই মিনিটে। ওড়িয়া ভাষার গোষ্ঠী সঙ্গীত শিক্ষা রাতে আটটা তিরিশ মিনিটে। বিজ্ঞান পত্রিকার কার্যক্রম বিজ্ঞান প্রথা শুনিবে রাতে নটা তিরিশ মিনিটে। রাতে দশটায় প্রচার করব বনমল্লিকার নবম ভাগ। শ্রোতাঙ্ক অনুরোধে হিন্দি কথাচিত্র গীত রাতে দশটা তিরিশ মিনিটে। শুনিলে সান্ধ্য অধিবেশনের প্রচারিত হওয়াকু থিবা কার্যক্রম সম্পর্কের সূচনা। এথর শুনন্তু আসন্তাকালে প্রচারিত হওয়াকু থিবা কার্যক্রম সম্পর্কের সূচনা। ভক্তি গীতর কার্যক্রম বন্দনা প্রচার করিবু সকাল ছটা পাঁচ মিনিটে। অনুচিন্তা সকাল ছটা পঁয়ত্রিশ মিনিটে উপস্থাপনা করিবে সুলোচনা দাস। শ্রীমদ ভাগবতর দেয়া শীত।

শ্রোতা বন্ধু, আম সুস্থ জীবন নির্বাহ পাই স্বচ্ছতা বজায় রাখিবা নিহাতি জরুরি। ব্যক্তিগত স্বচ্ছতা যেতিকি আবশ্যক, আপনার পরিবেশকু পরিষ্কার পরিচ্ছন্ন রাখিবা সেতিকি আবশ্যক। তেণু আমি সুস্থ নিরাময় জীবন অতিবাহিত করিবা পাই স্বচ্ছতাকু আদরি নেবা। মিলিমিশি আম প্রধানমন্ত্রীঙ্ক স্বচ্ছ ভারত অভিযানর ডাকরাকু

0: শ্রোতা বন্ধু, বর্ষা ঋতুরে আমি অধিক সাবধান হওয়া আবশ্যক। এই সময়ের জলবাহিত রোগ যেতিকি ক্ষতিকারক, প্রদূষিত পরিবেশ মধ্যে কুপ্রভাব পকাই থাকে। বর্ষা ঋতুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অনদেখা করা অনুচিত। যে অপরিষ্কার পরিবেশর আমদেহ অসুস্থ হুয়ে সেথিপ্রতি সজাগ হওয়া ভালো। তেবে ঋতুকালীন স্বচ্ছতা বজায় রাখিবা দিগরে আমার কি দায়িত্ব রয়েছে? বর্ষা ঋতুরে পরিবেশকু স্বচ্ছ রাখিবা কেতে অপরিহার্য? পরিবেশ স্বচ্ছ সুন্দর রহিলে আমি কিপরি সুস্থ রহিপারিবা? স্বচ্ছতা আম জীবনর মূলমন্ত্র বলি ভাবিবা কেতে সমীচীন? এমিতি কিছু প্রসঙ্গ উপরে আধারিত আজির আলোচ্য বিষয়, বর্ষা ঋতুরে পরিবেশর সুরক্ষা। এ সম্পর্কে কহুছন্তি লেখিকা ডক্টর অন্তর্জিতা নায়ক।
1: বর্ষারে আষাঢ় শ্রাবণ মেঘ বরসে ঘন ঘন, গ্রীষ্মর তাণ্ডব পরে আশ্বস্তির বর্ষা নেই আসিছি বর্ষা ঋতু। কহিবাকু গলে বর্ষা কেবল যে এক ঋতু তাহা আদৌ নুহ। বর্ষা ঋতু হেলা প্রাণ সঞ্চারক। বর্ষা ন হেলে মানুষের যেতিকি চিন্তা, বেশি বর্ষা হেলে বি সেতিকি চিন্তা। অল্প বর্ষা নিজ সাঙ্গরে যেমিতি মরুড়ি খাদ্য অনটন আনিব, বেশি বর্ষা সেমিতি বন্যা বিপর্যয় মধ্য সাঙ্গরে নেই আসিব। সেথিলাগি বর্ষা ঋতু আসিগলে আমকু টিকিয়ে অধিক সতর্ক হেবার অছি। আজির আলোচনার প্রসঙ্গ বর্ষা ঋতুরে পরিবেশর সুরক্ষা, এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। সাধারণত আমি দেখি থাও যে বর্ষা আসিগলে অনেক রোগ ব্যাধি আসি থাকে। কেতবে কাশ, থন্ডা, জ্বর, তো কেতবে ঝাড়া বাঁতি ভি রোগ আমাকে হয়ে থাকে। আলামানে এর প্রমুখ শিকার হুঁতি। কিন্তু কণ এসব বর্ষা যোগ হয়ে থাকে না? বর্ষা দিনরে বা বর্ষা ঋতুরে আম পরিবেশর উপযুক্ত যত্ন নেবা ফলরে এসব হয়ে থাকে। এইটি মু কিছি সাধারণ উদাহরণ দেই বুঝাইবি। এবে বি বহুত আম্ব গছ অছি যেউথরে পাচিলা আম্ব অছি, হেলে বর্ষা ফলরে আম্বরে পোক লাগি যাউছে বা পাচিলা আম্ব তলে পড়ি ফাটি যাউছে ও বর্ষারে কাদু হয়ে যাউছে। সেথিলাগি আমে কোন করুছন্তি না, সেই সব পাচিলা ফাটিলা আম্বকু, হ্যাঁ পণস মধ্যে পাচিলা পণস যেউ পড়ি ফাটি যাউছে তাকু সাউটি আমে কোন করুছন্তি, রাস্তা কড়রে ঠুলাই দেউছন্তি, যাহা ফলরে সেই সব জিনিস মাছি মানুষ বেশি আকর্ষণ করুছে। যদি আমি তাহা গরু গাইকু দেই দিয়ন্তে বা বন্দ ডস্টবিন রে রখি ঠিকরে ফোপাড়ন্তে, তেবে পরিবেশর সুরক্ষা করি হুঁতা। রাস্তা কড়রে অলিয়া কুড়াইবা নীতি আজি যাই কিছু লোকঙ্কর যাই না। বিশেষ করে বস্তিরে রহুথিবা লোকমানে অলিয়া আনি রাস্তা কড়রে কুড়াই দিয়ন্তি বা কিছিটা কুড়াদানি থাকে যাহার ঢাঙ্কুনি নথায়। বর্ষা হেলা মাত্রে অলিয়ারে পানি মিশি তাহা পুত্তি গন্ধময় হুয়ে ও মশা মাছিঙ্কর বংশবৃদ্ধি করিবা স্থান পাল্টি যায়। সেথিলাগি বর্ষা ঋতুরে রাস্তা কড়রে বা খোলা জাগারে অলিয়া ন কুড়াই কুড়াদানিরে পকাইবা কথা। কুড়াদানির মধ্য ঢাঙ্কুনি থিবা কথা, যেমতি বর্ষা পানি তা ভিতরে ন পশিব। বর্ষা ঋতুরে যদিও পাগ থন্ডা হয়ে যায়, হেলে গুলুগুলিটা অধিক অনুভব হুয়ে। সেথিলাগি আমি কুলর মধ্য ব্যবহার করে থাকি। হেলে বেড়ে বেড়ে অধিক দিন লাগি যেতবে বর্ষা লাগি রহে, আমি লগাতার বহু দিন পর্যন্ত কুলর ব্যবহার করি নথাও। তো কোন হুয়ে না, সেই কুলর পানিরে মশা অন্ডা দেই থায়, যাহা পরবর্তী সময়রে ডেঙ্গু ভলি রোগ করি থায়। তাহা ছড়া বাড়ি বগিচারে কেউঠি খালি কুণ্ড, বাল্টি, মগ বা প্লাস্টিক ডবা বা এমিতি অনেক জায়গায় পানি জমিকি রহিথায়, যাহা ডেঙ্গু মশার অন্ডা দিয়া স্থলী হইথায়। সেথিলাগি এইভাবে জায়গা মানকরে পানি জমিবাকু দেবা নাহি, সফা রখিবা। অব্যবহৃত কুলররে থিবা পানিরে ডেটল কিংবা কিরোসিন পকাইবা বা তাকু সফা করি দেবা। মঝিরে মঝিরে ঘর চারিকড়ে ব্লিচিং কিংবা ফিনাইল পকাই সফা করিবা, যাহা ফলরে পরিবেশকু স্বচ্ছ রখি হেব। বর্ষা ঋতুরে ঘর আখপাখরে বা চারিকড়ে থিবা সবু

0: ঠিক সময়ে বুণন্তু আউ প্রচুর অমলর গ্যারেন্টি পাঁতু
1: চাষ বিষয়ে চাষী ঠার ভালো কি জাঁচি বিহন ঠিক সময়ে বুণা যাই সারিছ
0: মু ফসল বিষয়ে নুহে এনপিএস সঞ্চয় বিষয়ে কুছি
1: আজ্ঞা ইয়ে এনপিএস সঞ্চয় কোণ
0: এনপিএস সঞ্চয় হচ্ছে ভারত সরকারঙ্କ প্রাধিকরণ পিএফআরডিএ দ্বারা পরিচালিত এক পেনশন যোজনা যেউথিরে মাত্র 250 টাকায় খাতা খুলি টাকা জমা করুথিলে আপনকর বৃদ্ধাবস্থায় মাসিক পেনশন মিলিব আজি হি এনপিএস সঞ্চয়ে জমা করিবা আরম্ভ করন্তু আর নিজ ভবিষ্যৎ সুরক্ষিত করন্তু অধিক বিবরণী পাই নিকটস্থ জনসেবা কেন্দ্র কিংবা নিজ ব্যাংক সহিত যোগাযোগ করন্তু এনপিএস সঞ্চয় সহিত ভবিষ্যৎ পাই প্রস্তুত রুহন্তু
2: কার্যক্রমর শেষ কণ্ঠশিল্পী বিনোদ রাঠোর কণ্ঠে তাঁর যৌঠি তু সেইটি মু কথাচিত্র গীত

শ্রোতা বন্ধু, বিশ্বরে ঘটুথিবা প্রায় অনেক ঘটনা, বিকাশ তার সকারাৎমক ও নকারাৎমক প্রভাব সবুরি মূলরে বিজ্ঞানের ভূমিকা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত। কহিবাকু গলে মানুষের সামাজিক জীবন সহিত ঘনিষ্ঠ ভাবে জড়িত হয়ে পড়িছি বিজ্ঞান। বর্তমান মানুষ বিজ্ঞানের সাহায্য নেই সমৃদ্ধি করে চালিছি, হেলে অজ্ঞতাবশত করা যাউথিবা বৈজ্ঞানিক ব্যবহার যোগু সে নিজে নিজ গোড়কু কুরাড়ি মারিবা তুল্য ঘটনা ঘটাউছি, সারা বিশ্বপাই বিপদ সৃষ্টি করে চালিছি। প্রাকৃতিক নিয়ম ভাঙ্গি যাউছি, জলস্থল আকাশ পাতাল বায়ু প্রত্যেক প্রাণী ও উদ্ভিদ মানে প্রকৃতির প্রত্যেক অংশ আজি অসুরক্ষিত হয়ে পড়ুছন্তি। এণু আবশ্যক পড়ুছি নেচর কনজরভেশন বা প্রকৃতি

শ্রোতাবন্ধু, এই মাসের বিজ্ঞান প্রভা কার্যক্রমক এইটি রকি রহছু। পুনি ভেটিব আসন্তা মাস প্রথম বুধবার রাতে 9:30 মিনিট সময়রে। নমস্কার।

এই চিঠিটি আসিছে হাতীবাড়িয়া সুকিন্দা যাজপুরর লিখিছেন্তি সূর্যমণি নাথ চন্দ্রমণি ইন্দ্রমণি প্রভাত জয়ন্তী রোজি এবং রুনি আপনার প্রিয় কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর এবং সবীর কুমার কণ্ঠরে তাঙ্কর প্যারযুক্ত নেহির গীত গীতটি এথর আপনার পাখে বন্ধু শুণন্তু।

0: বকুল পূর্ণাঙ্গ নারিকেল ইত্যাদি বৃক্ষরাজি মণ্ডিত এ স্থানটি গোটি উপবন পরি মনে হচ্ছে। নিকটরে এক পুষ্করিণী মধ্য শোভা পাচ্ছে। এর প্রাকৃতিক বাতাবরণ বেশ শান্ত আর নির্মল। এখানে পাদ দেওয়া মাত্রে মতে অক্লান্তি কি ভোক শোষ মধ্যে লাগুনি। মনে হয় এ স্থানর নিশ্চয় কিছু মাহাত্ম্য আছে। বাল সূর্যঙ্কর অরুণিমা বিচ্ছুরিত হয়ে চতুর্দিক লোহিত বর্ণ ধারণ করি অত্যন্ত চিতাকর্ষক দেখা যাচ্ছে। এ অবসরের সকল শক্তির আধার সহস্রাংশু প্রভু সূর্যদেব মোর নমস্কার জনাই দিয়ে ওম জবা কুসুম সংকাশম কশ্যপেয়ম মহাদ্যুতি ধন্তারিং সর্বপাপঘ্ন প্রণতস্মি দিবাকরম। এ কি অপূর্ব দৃশ্য মু দেখুছি, বড় আশ্চর্য কথা। পুষ্করিণী তটদেশের স্বয়ং প্রভু নারায়ণ দণ্ডায়মান হয়েছেন। পুনি ফেরে দেখে নবীন নীরদ কান্তি চতুর্ভুজরে শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করি স্বয়ং প্রভু শ্রী বিষ্ণু আবির্ভূত হয়েছেন। স্বপ্ন না সত্য?
1: ভক্ত আলপন্দরাচার্য, এহা স্বপ্ন নুহে, বাস্তব সত্য। আস, মো পাখক আসি মতে ভালো ভাবে দেখ।
0: প্রভু নারায়ণ?
1: হ্যাঁ মোর প্রিয় ভক্ত, সবররাজ বিশ্বাবসু নিকাঞ্চন অরণ্যরে অতি গোপনরে নীলকন্দর পিণ্ডিরে যে নীলমাধবঙ্কু বনর সুমধুর ফলমূল নৈবেদ্য অর্পণ করি পূজা করুথিলে মু সেহি নীলমাধব।
0: প্রভু
1: সেঠার অন্তর্ধান হই দারু ব্রহ্ম জগন্নাথ রূপরে নীলাচলর শ্রীমন্দিরে বিরাজিত। নীলকন্দরের মোর আহার থিলা বনর ফলমূল, আউ এঠারে মো ছপন ভোগী। নীতি মো পাই ষাঠিয়ে পৌটি মণ হি খঞ্জা, বিশ্বাস হেলা তো মু কিয়ে।
0: হায় হায়, প্রভু জগন্নাথঙ্কর ইয়ে কি রূপ মু দেখুছি। গতকালি শ্রীমন্দিরের দৈতাপতি সেবক মানে যাহা কহুতিলে তাহা নিরাট সত। শ্রীঙ্গ তেজহীন অবশ শ্রীমুখ বিষর্ণ দ্বিতীয় দণ্ডপুরী জবা পুষ্পবর্ণ অধর পাণ্ডুরবর্ণ ধারণ করছি। শ্রীঙ্গরে জ্বর লক্ষণ স্পষ্ট দৃশ্যমান হচ্ছে। প্রভু মো পরি গোটে মূঢ় পাপীর জীবন রক্ষা লাগে প্রভু অসুস্থ শরীরে এতে বাট অতিক্রম করে চালিয়ে আসলে। এ করুণ দৃশ্য দেখি মোর যা মরণ হলো। প্রভু দেখ দেখ মো জীবন সত দেখ মতে।
1: মন দুঃখ কর না ভক্ত আলবন্দরাচার্য, শ্রীমন্দিরে প্রচলিত বিধিবিধান যোগু মু তুমি অনবসর সময়ে দর্শন দেওয়া সম্ভব ন হইবারু তুমপরি একান্ত আপনার ভক্তকু এক স্মরণীয় পবিত্র স্থানের দর্শন দেওয়া মনস্থ করি তুমি আত্মবিসর্জন নিবৃত্ত করাইবা উদ্দেশ্যে শ্মশান মহাবীর হনুমান হাতে সন্দেশ পঠাই। ইয়ে সেই প্রকৃতি পরিবেষ্টিত পবিত্র ভূমি, বড়দেউল ঠার পশ্চিম দিগরে প্রায় ছকোশ দূরের অবস্থিত ব্রহ্মগিরি।
0: প্রভু
1: সত্যযুগরে স্বয়ং বেদপতি ব্রহ্ম ভগবান শ্রীবিষ্ণুঙ্কর দর্শন কামনা করে আম্ব বকুল পূর্ণাগ নারিকেল বৃক্ষরাজি মণ্ডিত প্রাকৃতিক পরিবেশ তথা শান্ত পবিত্র বাতাবরণ মধ্যে তপস্যা করে সিদ্ধিলাভ করে। সেই শুভদিন ঠার পিতামহ ব্রহ্মাঙ্কর পবিত্র নাম অনুসারে এই দিব্যস্থানর নাম ব্রহ্মগিরি। সেইথিপাই এঠারে তুমি দর্শন দেওয়া আসিছি।
0: প্রভু তথাপি তুমি কিছু ঠিক কল না। প্রভু মো উপরে গোটে সামান্য মানুষের মরণ হয়েছে, কাহার কোন অনিষ্ট হইতা যে?
1: সবুঠার অধিক অনিষ্ট হইতা কেবল মোর, ତୁମ

0: অজানা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
2: 1970 রে তৈরি। রাধামোহন ষড়ঙ্গী অন্য এক রচনা।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইটিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: রাধামোহন ষড়ঙ্গীঙ্କ ରଚନା। কার্যক্রমର ପରବର୍ତ୍তী আধুনিক গীত গাইছନ୍ତି সিদ্ধার্থ মিশ্র।